0: অর্বল ভাইছি আসসালামু আলাইকুম হাজির মে ওলাগো আছে ওয়ালাইকুম সালাম হাজির দি ওলাগো দেছি সমিউলা সমিউলা জানা সনা এসে জুড়ি পরবারে মন
1: কাপু জির জির তপনা সান রিছি দালসানে দ্বাদ শুন্ড কোসারি
0: প্লিজ আসুন ব্যাকগ্রাউন্ড কে ওলাগো আছে দেওয়ানে সিকে মে কোন না সবরি কি
1: জির জির
0: আই মা হান দচা হইলে দসা মা রূপে প্লে কম বেশা
1: দ্বাদ শুন্ড কোসারি
0: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সঙ্গে আছেন আলখমে ভাই নোটেনশন আরজিন অফিশিয়াল ইস্তেমাল করছে মাই মাশাআল্লাহ নোটেনশন আরজিন অফিশিয়াল কি সম রেজাল্ট দাই এর মানে আছে নজবান ভাই পেইন্দ বাদ নোটেনশন আরজিন অফিশিয়াল জিন্দা বাদ বখতাওয়ারা মানে খুশা খুশাল শে কদর মানে শে ইজ্জত মানে শে সর তোর মাশা বিলকুল জি আরজিন অফিশিয়াল খলে খাইছে মলা আও নূর খান কুল হাপি গাম এর কাওয়াজি জি দি মিশ ভাই দি মিশ জরুর নোটেনশন অফিশিয়াল নোটেনশন ভিটামিন সি ফেস ওয়াশ নো টেনশন ডায়মন্ড ফর্মুলা ক্রিম গোল্ড ক্রিম জরুর ইস্তেমাল কেশা